0: कुलास तुमको वाफी
1: हम बात करें नहीं ना साथ में लीज को मो ये तुम दे रेप नमन दे जो वन जो का देवा नहीं दे लीज दे सीधा वट में चुमानो जो हो से मां के त्या कुछ नहीं तो
2: वैसे का सताफ ना मने लो इन जन मते क्यों तो ना देखा फिटी फ्रेंसिस दे मसाबावाजी मसाबाफ के लिए तो यानी राना फिर ना पकी चेनिस दे फुमाना ना फिर manao arendra na ao an-trano zay satria zay misy lavarangana zay teo amin'ny lavarangana zay manao arendra miaraka amin'ny ankizikivy
3: tsy ma misy ka misy any eo an-tokantrano ka le izy tsisy vola manina manokana fa masotsokony e zay tela nanana nahiratra tena tsisy arendrana aloha fa ny ankizy teo ambony terasy fotsy ny tsilotsilo an'ny lanzera kely ireny dia samy vita dia tsisy nininina mihitsy fa mangina le fety e mangina
4: a manao sakafokafo ke zay mampifalina ankizy fotsiny dia zay tingandavanandro any fa zany hoe mpamahimampiavaka kely azy fotsiny enakisosy saramaso zao natao zay ny azoko azy zay maro androfana manodidididina tokontany ao ihany fa tsy mahazo avoaka nzao reta zao de eo tokontany ihany mamahafalina akizy de mirahatro a malagasy rehetra na de ao anatin'izao areta zao raha de mirahatro mba ahita fafinaretana aminy any de mba hotratro ny taona mitsingeringerina indray tsika menafaa
5: ny fanomanana enina amby roapolo janoary zay zao aloha ohatra ny andavanandrana ny fahitako anazy satria noho ny ara-pahasalamana ara-pahamena-pahasalamana zany raha fijeriko anazy ohatra ny hoe samy manao zay mahasoa ny fiainana fa fahatatra ihany hoe fahazahoana fa enimpolo taona ny fahaleovantena madagasikara aloha tena hitataratra fa tena maleo tena madagasikara amin'ny fianakaviana aloha zao tena efa samy nafantatra daholo hoe any an-trano daholo manao fety a de manomana sakafo be diabe zao ny fianakaviana tsy ny ariva aloha raha hoe any ankizy moa zany tena hitako tena mankalaza sy mankafy an'io resaka fahaleovantena io satria araka jerentsika hoe resaka arendra ny tena mahaliana ny zaza de hoentina ho an-dakoro sy ho an-tokontany any zany izy manoy farapara ny fahatsarovana enimpolo taona nazahoana ny fahaleovantena any madagasikara
0: saotra tomboko lahy saotra tomboko vavy.